তবে রাষ্ট্রমন্ত্রী সুশীল খনাল মিত্র রাষ্ট্রজনবাদী গণতন্ত্র চীনকো চার দিনে ঔপচারিক ভ্রমণ সম্পন্ন গরি হিজ স্বদেশ ফর্কানো ভয়েক উহা চীনকা বিদেশ মামিলা মন্ত্রী তথা চীনিয়া কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় সমিতিকা রাজনৈতিক ব্যুরো সদস্য ওয়াং ইউকো মৈত্রীপূর্ণ নিমন্ত্রণামা আইতবার বেজিং পুগ্নু ভয়েকো থিয়ো। ভ্রমণকা ক্রমমা সোমবার মন্ত্রী খনাল র বিদেশ মন্ত্রী ওয়াং বিচ দ্বিপক্ষীয় ভেটবার্তা ভয়েকো পরে রাষ্ট্র মন্ত্রণালয়ে জনায়েকো ছ। ত্রিশ অবসরমা দুবাই দেশকা প্রতিনিধিমণ্ডল নেপাল চীন দ্বিপক্ষীয় সম্বন্ধকা সবাই পক্ষহরুমা গ্রহণ এবং উপলব্ধিমূলক ছলফল ভয়েকো মন্ত্রণালয়ে নিকালেকো প্রেস বিজ্ঞপ্তিমা উল্লেখ গরিয়েকো ছ। পুলওয়ারামা ডিভিকা কেহি ঠাউমা গই রাতি র আজ বিহান হালকা দেখি মধ্যম বর্ষা ভয়েকো ছ। আজ দিউসো পনি কোশী প্রদেশকা তরাই মধেশ প্রদেশ র অরু প্রদেশকা পাহাড়ী তথা হিমালী ভেগমা পানি পর্ने মৌসুম পূর্বানুমান মহাশাখাले জনায়েকো ছ। মহাশাখাকা অনুসার মধ্য র পশ্চিম তরাইমা ভনে গরমী বন্ने সম্ভাবনা ছ। আজ র ভোলি লুম্বিনী র সুদূর পশ্চিম প্রদেশকা তরাই ভূভাগকা কেহি ঠাউহরু তথা বাগমতী র গণ্ডকী প্রদেশকা তরাই ভেগকা থোরি ঠাউমা তাতো দিন হুনে মহাশাখাले জনায়েকো ছ। আজ কোশী প্রদেশকা হিমালী র পাহাড়ী ভূভাগকা থোরে ঠাউ তথা বাগমতী গণ্ডকী লুম্বিনী কর্ণালী র সুদূর পশ্চিম প্রদেশকা হিমালী র পাহাড়ী ভূভাগকা এক দুই ঠাউমা মেঘ গর্জন র চট্যাংসহিত মধ্যম সময়কো বর্ষার হিমপাতকো সম্ভাবনা ছ। अब अन्तर्राष्ट्रिय समाचार। अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रम्पले इरानसँग भएको नयाँ सम्झौतामा हस्ताक्षर गरेको व्हाइट हाउसले जनाएको छ। बीबीसीका अनुसार सम्झौता तत्काल लागू भएको छ। यद्यपि ट्रम्पले यसलाई अन्तिम नभएको भन्दै कार्यान्वयनको अवस्था नजिकबाट निगरानी गरिने बताउनु भएको छ। अमेरिकी अधिकारीहरूले सार्वजनिक गरेको 14 बुँदे सम्झौता अनुसार इरानले कहिले पनि आणविक हतियार विकास नगर्ने प्रतिबद्धता जनाएको छ। अन्तिममा खेल समाचार। फिफा विश्वकप फुटबलमा घानाले विजय शुरूआत गरेको छ। समूह एल अन्तर्गत अमेरिकामा आज बिहान भएको खेलमा घानाले पानामालाई 1-0 गोलले पराजित गर्दै महत्वपूर्ण 3 अंक हात पारेको हो। खेलभर दुवै टोलीले गोलका केही अवसर सूचना गरे पनि निर्धारित 90 मिनटसम्म गोल रहित बराबरी कायम भएको थियो। तर इन्जुरी समयमा घानाका युवा फरवाद ख्यालेभ केरान्तीले निर्णायक गोल गरेका छन्। खेलको अन्तिम क्षणमा आएको उक्त गोल नै घानाको जितका लागि पर्याप्त बन्यो। जिससँगै घानाले समूह एलको अंक तालिकामा 3 अंक जोडेको छ। पनामा भने पहिलो खेलमै पराजित हुँदै अंक विहीन बनेको छ। तपाईको आसपासमा भएका घटना तथा गतिविधिका बारेमा हामीलाई 0385 20 16 फोन वा सुलुवाफाम न्यूज @gmail.com इमेल गर्न सक्नुहुन्छ। तपाईले दिनुभएका जानकारीलाई हामी समाचारमा समेट्ने प्रयास गर्नेछौ। हवस् त अहिलेलाई सुरु हालचाल सकियो। फेरि भेट्नेछ सूचना शिक्षा र स्वस्थ मनोरञ्जनका लागि। सुरुवाफाम सुन्दै गर्नुहोला। नमस्कार।

0: এই মুহূর্ত রকম তোমার সাধক নম্বর একদিন করে সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবর তাইলে আপনার সওয়ারি সাধন বার্ষিক রূপে বুঝাউন পড়ে সওয়ারি কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেনকা সম্বন্ধিত যাতায়াত কার্যালয় গর কর প্রিন্ট মান ব্যাঙ্ক ভোচর করি সওয়ারি কর তথা বস্তু একদিন করার তথা কর বুঝাই পছি প্রাপ্ত হুনে বিমা আপনি বুঝাই করক রকম আপনি সওয়ারি নম্বর একদিন করুন এসে সূচনা মারফত অনুরোধ করছি
1: প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাট
2: मौसम सम्बन्धी सही सूचना प्राप्त गरौ सुरक्षित भविष्य निर्माण गरौ मौसम तथा जलवायु सम्बन्धी सूचना लिने र दिने गरौ मौसम पूर्वानुमानको जानकारी नियमित रूपमा लिने गरौ प्राकृतिक विपद जोखिम न्यूनीकरण सचेत बनाउ जलवायु परिवर्तनका असर घटाउन सामूहिक प्रयास गरौ वन संरक्षण र वृक्षारोपणमा सक्रिय सहभागिता जनाउ ऊर्जा बचत र स्वच्छ ऊर्जाको प्रयोग बढाउ वातावरण प्रदूषण नियन्त्रणमा जिम्मेवार बनाउ वातावरण संरक्षण गरौ जीवन रक्षा गरौ
3: आन्तरिक मामिला तथा कानून मन्त्रालय कोशी प्रदेशद्वारा जनहितमा जारी सन्देश

0: নাবালিকালাই লাগু ঔষধ দিনকৈ পাইদা চাওঁ। লাগু ঔষধ সামাজিক অপরাধ হো, কোহি কসৈলে প্রয়োগ নগরম। বাল বালিকালাই লাগু ঔষধ প্রয়োগ টাড়া রাখু। বাল বালিকা সঙ্গত ধ্যান দি, লাগু ঔষধ বাট হুনে হানি র কানুনি পরিণাম বারে জানকারী দি, বাল বালিকা সঙ্গ নিয়মিত সংবাদ গর্নে গরম, বাল বালিকালাই ঘরমা মায়া র সময় দিনে গরম, বিদ্যালয়মা জীবন উপযোগী শিক্ষা দিনে গরম, বাল বালিকা সকারাত্মক গতিবিধি প্রোৎসাহন গরম।
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রালয় কুচি প্রদীপ দ্বারা জনহিত সারি সন্দেশ।
0: সওয়ারী সাবুন হিন্দু ত্রিপুত ঋতুগুলি সম্বন্ধে সূচনা। আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহরু, তপাইলে আপনো সওয়ারী সাবুন নয়া খরিদ গর্দা, নামসারি গর্দা সওয়ারী সাবুন ইঞ্জিন র ত্রিপুত অবস্থা রুজু বা অন্য কোনো কয়ফিয়ত ভয় নভয় রুজু করে মাত্র খরিদ বিক্রি করার লাগি এসে সূচনা মারফত অনুরোধ করিছ।
1: উত্তরপ্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাট নগর।
0: সড়ক প্রয়োগ গর্দা ধ্যান দিও,
2: সড়ক সীমা অতিক্রমণ নগরও, সড়ক সীমা অস্থায়ী এবং স্থায়ী সংরচনা নির্মাণ নগরও, সড়ক নামে ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী, সবারি চলাউা লেন অনুসার পালনা গরম র গরম, সবারি চলাউা ট্রাফিক নিয়ম পালনা গরম, সবারি সাধনা ঝুম্বি রসপথ বসি যাত্রা নগরও, সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভার প্রয়োগ নগরও, জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনে গরম, সড়ক তৎকাল মধ্যকুমার গড়ে গরম, যাত্রা ক্রমা কোনো সমস্যা ভয় নজিক প্রহরী খবর গরম।
3: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ।
0: মৌসুম সম্বন্ধে সহি সূচনা প্রাপ্ত গরম, সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ গরম,
2: মৌসুম তথা জলবায়ু সম্বন্ধে সূচনা নিমির দিনে গরম, মৌসুম পূর্বানুমান জানকারী নিয়মিত রূপা লিনে গরম, প্রাকৃতিক বিপদ জোখিম ন্যূনীকরণ সচেত বনাও, জলবায়ু পরিবর্তন অসর ঘটাও সামূহিক প্রয়াস করো, বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জনাও, ঊর্জা বর্ষ সুস্থ ঊর্জা প্রয়োগ বড়াও, বাতরণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার বনাও, বাতরণ সংরক্ষণ করো জীবন রক্ষা করো।
3: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কর্তৃপক্ষ দ্বারা জনহিত।